0: মানে তো কুদরা কুদরা মেরো তো উমের ই বয়সে
1: ডোন্ট ওয়ারি জি কি না তা গরম ধীরে কা টুটি সকে
0: পাপা হেরু জস্ত মাহি সঙ্গ কুদাগন না কাহ সকিছ সিনমাই জি সিনমাই।